0: আপনার সাথে হ্যাঁ কে কথা সমাচার আসে তো অবশ্যই কি হল
1: কোথায় পড়তে আসে এরকম সামাজিক সংগ্রাম আমাদের থেকে পড়তে অনু পড়ছে তো মিথ্যার ভ্রামক সূচনা অনুষদ স্যার এসব না আছে না এসব জলের মধ্যে আছেন
0: মিথ্যা ভ্রামক মানুষ কি মনে করছেন
1: তুমি থাকে না
0: থাকে
1: শুনো মিথ্যা সূচনা ভনেক আসলে থাকা নাই না পায়ে কুড়া লেখনি বা ফৈলাউনে কুড়া আমি ভ্রামক সূচনা ভনেক যে জানি জানি নিয়ত বস আপনার ফাইদা বা স্বার্থকা লাগে ফৈলাউনে গলত সূচনা এস্তা সূচনালে সমাজলাই ভ্রামিত বনাউছ খণ্ডিত পার্ছ নিরাশা বড়াউছ র অবিশ্বাস পনি সৃজনা গর্ছ
0: ওহো त्यसो भए त यस्ता सूचना सेयर लाइक गर्नु हुँदैन रहेछ है
1: होइन भ्रामक र मिथ्या सूचना सेयर तथा कमेन्ट के पनि गर्नु हुँदैन सेयर गर्ने भए पनि त्यो सूचना सत्य तथ्य हो कि होइन त्यो किन गर्नुपर्छ त्यसको स्रोत थाहा पाउनुपर्छ नीति र फोटो मिल्छ कि मिल्दैन राम्रोसँग हेर्नुपर्छ आधिकारिक माध्यम हो कि होइन त्यो पनि थाहा पाएर मात्रै सेयर र कमेन्ट गर्नुपर्छ बुझ्यौ
2: भ्रामक सूचना नफैलाऊ जिम्मेवार नागरिक बनाऊ
3: आधिकारिक स्रोतबाट प्राप्त सूचनालाई मात्र विश्वास गरौ।